নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরু করছি স্বামী বিবেকানন্দের এই উক্তিটি দিয়ে। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বিপদের সম্মুখীন না হন, তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলছেন। স্বামীজির এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।

সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে রয়েছে যুব শ্রোতাবন্ধুদের প্রিয় অনুষ্ঠান যুববাণী। যুববাণীর গল্পে ও গানের আসরে আজকের গল্প চেনা অচেনা। তবে তার আগে শুনুন আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা, যা বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের আগামী 5 তারিখ পর্যন্ত সমুদ্রে না যাবার সতর্কবার্তা জানানো হয়েছে। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি রানীচাঙ্গা আগামীকাল 4 তারিখ মঙ্গলবার সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল 4 তারিখ মঙ্গলবার সকাল 6টা 15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30টায় শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি বাম্বুকা আগামীকাল 4 তারিখ মঙ্গলবার সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি রানী লক্ষ্মী আগামীকাল 4 তারিখ মঙ্গলবার দুপুর 11টায় শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি জলি বয় আগামীকাল 4 তারিখ মঙ্গলবার দুপুর 11:30 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ এর উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদদ্বীপ যাবে। শহীদদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি হাটবে আগামীকাল 4 তারিখ মঙ্গলবার দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে শহীদদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30 শহীদদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি বারাটাং আগামীকাল 4 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 5 তারিখ বুধবার সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদদ্বীপ হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি ক্যাম্বেল বে আগামীকাল 4 তারিখ মঙ্গলবার সকাল 10টায় শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে রাত 9টায় লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। শেষ হলো আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর।

এখন শুনুন আজকের দিন সম্পর্কে দু চার কথা। আজ আমরা স্মরণ করছি হিন্দি সাহিত্যের সেই মহান আলোকবর্তিকাকে, যিনি তার লেখনী দিয়ে একটি দেশের সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলেছিলেন, রাষ্ট্রকবি মৈথিলী শরণ গুপ্ত। 1886 সালের আজকের দিনে জন্ম নেওয়া এই ব্যক্তিত্ব শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা

সংগ্রামের অন্যতম সাংস্কৃতিক সেনানী। ভারত যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, তখন তার লেখা কাব্যগ্রন্থ ভারত ভারতী যেন সারা দেশের তরুণদের রক্তে উত্তেজনার ঢেউ তুলেছিল। এই বইটির জাতীয়তাবাদী ভাবধারার জন্যই মহাত্মা গান্ধী তাকে পরম আদরে রাষ্ট্রকবি উপাধিতে ভূষিত করেছিলেন। তার কবিতা আমাদের শিখিয়েছে, কখনো মনকে হতাশ হতে দিও না। আজ তার জন্মদিনে সকল ভারতবাসীর পক্ষ হতে তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল সৃজনশীল বন্ধুদের জন্য রইল এক দারুণ আহ্বান। আপনার কাছে কি কোনো গল্প আছে যা বিশ্বের সামনে তুলে ধরতে পারে আমাদের দ্বীপপুঞ্জের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধি, সংস্কৃতি এবং অনন্য বৈশিষ্ট্য? তাহলে আপনার জন্য এসেছে জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর যৌথ উদ্যোগে। আপনার ক্যামেরায় তুলে ধরুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলি, প্রদর্শন করুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকজ জীবন, স্থানীয় কাহিনী এবং আমাদের কাছে পৌঁছে দিন আপনার দ্বীপের গল্প। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্তরে 2 লক্ষ টাকা, জাতীয় স্তরে 5 লক্ষ টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপে নিবন্ধন করুন, মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করুন এবং আপনার ভিডিও জমা দিন। ভিডিওটি হতে হবে 1 থেকে 3 মিনিটের মধ্যে। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত। তাই আন্দামান ও নিকোবরের সকল নির্মাতা ও সৃজনশীল তরুণ তরুণীদের আহ্বান, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা পৌঁছে দিন সারা দেশের মঞ্চে। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চে। আজই অংশ নিন আর অনুপ্রাণিত করুন লক্ষ মানুষকে।

আমি ঋষিকেশ, কর্মসূত্রে শহরে থাকি। তা আজ প্রায় 10 বছর হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যখন সব বন্ধুরা কলেজে ভর্তি হলো, আমি চললাম শহরে কাজের সন্ধানে। সেই থেকে শহরে থাকি, মাঝে মাঝে গ্রামে ফিরি। 2-3 দিন ছুটি কাটিয়ে আবার শহরে ফিরে যাই। গ্রাম থেকে দূরে থাকতে ভালো লাগে না। গ্রামের নির্মল বাতাস, সবুজ বনানী, নদীর বাঁধে সন্ধ্যাকালীন আড্ডা, বন্ধুবান্ধবদের খুব মিস করি।

কিছুদিন আগে বন্ধু মৃণালের বিয়ে হয়েছে। বিয়েতে নিমন্ত্রণ করেছিল কিন্তু আসতে পারিনি, সেই জন্য খুব রেগে আছে। ফোন করলে ফোন ধরে না, মেসেজের রিপ্লাইও দেয় না। আগে আমি বাড়ি ফিরলেই দেখা করতে আসতো, কিন্তু এবারে দেখা নেই। মনে হয় খুবই রেগে আছে। আজ সন্ধ্যাবেলায় একবার যাব ওর বাড়িতে।

বাড়িটি নিস্তব্ধ। বন্ধুর নাম ধরে ডাক দিতেই যে কথা কানে ভেসে আসল সে গলা আমার অপরিচিত নয়। মনে হলো আবার হারিয়ে গেছি সেই অচেনা দুনিয়ায়। সে আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ।

যার গল্প বলতে চলেছি সে এক কর্মরত মেয়ে, যার সকালটা শুরু হয় স্নান, রান্না ও নিজের টিফিনটা গুছিয়ে নিয়ে অফিস যাওয়া থেকে, আর দিন শেষ হয় ব্যস্ততার মধ্যে বিকেলে বাড়ি ফিরে। এই জব করতে গিয়েই সে একা থাকে শহরে, মা বাবার কাছ থেকে দূরে, সবার কাছ থেকে দূরে।

এ কথাগুলি আমি জানলাম কি করে? তাই তো, সে গল্পও বলি তাহলে। হঠাৎ একদিন এক অচেনা নাম্বার থেকে কল এলো, একটি মেয়ের গলা। স্বাভাবিকভাবেই দুটো কথা হলো। ফোন রেখে দিলাম রং নাম্বার বলে। তার কথাগুলি আমার একাকী মনকে রাঙিয়ে দিয়েছিল। একদিন কল করলাম সেই অজানা অচেনা নাম্বারে। দু একদিন বিরক্ত হলেও তাকে একদিন বলেই ফেললাম, বন্ধু হবে আমার? তোমার কথা শুনতে আমার মন্দ লাগে না।

আর এভাবেই শুরু হলো আমাদের কথা বলা। জানি না কিভাবে কেটে যেত ঘন্টার পর ঘন্টা, জানি না কি কারণে আর আমার ফোন ধরে না সে। আজ 4 মাস হলো, কত রাত যে ভোর হয়েছে তার কথা ভেবে ভেবে।

আজ অনেকদিন পর তার গলা আবার শুনতে পেলাম। পালন করা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক বা বিশ্ব স্তন্যপান সপ্তাহ। প্রতি বছর 1 আগস্ট থেকে 8ই আগস্ট, 7ই আগস্ট বিশ্বব্যাপী উদযাপিত হয় ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। আসুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি মা নিরাপদে, সম্মানজনক ও সহায়ক পরিবেশে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন। পরিবার, কর্মক্ষেত্র, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং সমাজের সকলের সহযোগিতায় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর সঙ্গে শেষ হলো আজকের যুব শ্রোতা বন্ধুদের অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। নমস্কার।